0: दोस्तों, हम अपना प्रोग्राम को लेकर आगे को बढ़ाते हैं, लेकिन हम आप लोग को पहले देश और विदेश के समाचार रोक कर और लोकल यानी कि न्यूज़ रिक्लाम को ओर हम जाते हैं। दोस्तों, पच्ची छः बज गया है, ये छः बज गया तो हमारा काम है यानी कि न्यूज़ धरनी को रिक्लाम के ओर हम बढ़ना चाहिए। दोस्तों, इसके बाद में अभी हम तुरंत आधा घंटा के लिए हम आ जाएंगे।
1: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing.
2: Na de branden onlangs op oefenterreinen van Defensie wordt per direct anders geoefend als er een groot risico is op natuurbranden. Defensie had al een protocol voor oefenen bij een verhoogd risico. Na een evaluatie van de gebeurtenissen in april en mei is dat niet meer voldoende. Vanaf nu mag er bij groot brandgevaar alleen worden geoefend als de brandweer dichtbij klaarstaat. Twee mannen zijn vrijgesproken van de verkrachting van een 17-jarig meisje in Nieuwegein in oktober. Het OM had 4 jaar geëist omdat het meisje afhankelijk zou zijn geweest van hen en onder invloed was van alcohol. De rechtbank vindt de verklaring van het meisje betrouwbaar, maar om de mannen schuldig te verklaren moet in deze zaak worden bewezen dat het slachtoffer zich in een bijzondere kwetsbare positie bevond. Mensen die regelmatig grote aantallen bezwaarprocedures starten tegen bouwprojecten moeten in de toekomst worden beboet. Een meerderheid van de Tweede Kamer is voor een voorstel van de VVD. Woningbouwprojecten lopen door die bezwaren soms jaren vertraging op. Sommige bezwaarprocedures worden gevoerd door milieuclubs, maar ook door omwonenden die vrezen voor hun uitzicht of privacy en juridische stappen ondernemen om nieuwbouw te voorkomen. Steeds minder mensen sluiten een televisieabonnement af. Streamingdiensten daarentegen worden populairder. Voor het eerst haalden streamingdiensten een hogere omzet dan tv-aanbieders. In de eerste maanden van dit jaar 10% meer ten opzichte van het vorig jaar, blijkt uit onderzoek van Telecom Paper. De omzet kwam uit op ruim 301 miljoen euro. Bij streamingdiensten blijft Netflix koploper in Nederland. Tot slot het weer. Vanavond is het vrijwel in het hele land bewolkt, maar wel droog. Het koelt af naar 13 tot 15 graden.
1: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
3: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: Aur dosto hum turant aa gaye hai. हम चलते हैं, हम चलते हैं और आगे को तो हम जाते हैं। आप लोग जानो अब ऑपर भैया सांपी एगो है, अब ऑपर है तो भैया अब पार्लियामेंटारियर है एथकार सांपी है, बोले है जो फेनोमेन रहा मतलब कि फेहा पे के और आए फेनोमेन रहा, बोले अब वही ओलीफांत और आए ओलीफांतन सिंड्रोमवा जो है, बोले अब पार्सर, बोले पार्सर सी ड्रोन हुई है, बोले जब यहाँ पे आए ला तो बोले जितना जितना जगह रहा सब आदमी के निकाल के अपन जगह धरी से और बोले ये रख रेंगे वाल तो बोले एक को न तुरक ड्राई करी से, बोले वारफान ओके चाहना सब ड्राई करे के तुरक, बोले एक को बुन न ड्राई करी से, जैसे कि बोले है वानिका में परमारिबो में बोले एरो रहा पहले मिनिस्टर ऑन ट्विगलिंग के, बोले जो फेल उठावत रहा अब बोले ओके हटाई के, बोले संतोखी बोले धर दे रहा ओवे में, अब बोले अब आल है बहेर रहा एरो के, अब बोले अफ खपाक ओके लगे से ले के ओवे के दे दे रहा, अब बोले ई का बोले है ई नौका रिखरिंगवा जो रेसलान सिमोन के, बोले कुछ ना दराई किसे यामर खुनू मेरा खे दादिर बसलो इतने रखे प्रयुदर सिमोन रेसलान नित इस फरांदर सेलफ ओ एरो के पैसवा जो रहा 400 तक मिलियन और एसर और हाफ मिलियन एस आर डी ओ बखरूतिंग में दे जिसे ओवे के कि ओवे फैल ऑफ हाल करी, और बोले हैगा मायन फन बैरमन इन डिस्ट्रिक्ट en et cetera bij de RO thuis horen. Willen we RO meer gaan. Dus graag dat wij dit niet doorgaan met de syndroom. Willen het oranje syndroom is of misschien wordt het nu paarse syndroom. Maar minister OWRO ken ik haar keer uit haar deswaan en de P-fractie. Permeester keurde de uitspraak van Sampi af en stelde dat er geen grappen moeten worden gemaakt met de toetsspellingen op woorden als paarse syndroom. Anders is het einde zoek. Ik doe het rustig en laten we het rustig houden. Want als wij gaan beginnen, dan gaat het niet leuk zijn. Al dus, ja, Rabin Permeester, ken haar moeilijk al, hè. Imam en minister Michelle Huur van RO merkte op dat de commissariaten inderdaad meer middelen nodig hebben voor vuilophaal. Zij stelde achter de oproep van haar partijgenoot te staan. Vuilophaal voor RO betekent vuilophaal in alle districten met uitzondering van Paramaribo. Willen de middelen zijn niet toereikend. 1 miljoen SED per commissariaat is absoluut niet toereikbaar. Ik deel ook de mening dat de vuilophaal weer decentraal moet plaatsvinden. Ik er waren mee bole he. Want sabto mange paiswa okkelige avidosto. Want paiswa okkelige aait. Ab dekho sab kaise apan kaam kare he. Aur sa toki sab uwi me dhar de raha. Aur uwi me se. Aur erwi me. Aur isab terug na draai kaise. Uwi er. Ka bole uwi pe chhoor di se. En uwi lage. Jor fel uthawe he. Bahal fafan. Paramaribo. Ma wani ka ke badul kare he. Mari janta. ये बातचीत है. तो अब हम जाए भैया, कोई भला कभी सोचे रहा कि रुसलान में ओ तो कितने लना मिली भैया स्कार सो ये है. Want een van de grootste exporteren, gaske of teel in Rusland, John Hasatra, ooit op een wapen, jetra, chich, kinetra, makakari, sega, Oekraïne, banaise, lamba, drone, banaise, bhaiya, John Hajaran kilometer, urke, jaike, ab ulta, Rusland, ke, John Oli, raffinaar, de rei, he, sab dage, bhaiya, etra dagiski, ab export. पोर्टे छोड़ अब रुसलान के अपन तेल ना रही है पर जनता के लंबा लंबा रही है. जैसे हम लोग भी बहुत के तेल पे तेल स्कार सोत रहा है कि हम लोग बेंजीन पंप लगे खड़ा होते ही तेल खात ऐसे ऐसे लंबा लंबा रही अब रुसलान में हो ये है. रुसलान में भैया बोले है कि ब्रांस्टोफ्ट कॉर्टन दौर फॉर ड्यूरिंग द उक्रेन से अनफालन ऑफ अंडर मेयर रशियन ओली रफिनाडर रही Obole is bijna alle regio's zijn inmiddels limieten ingesteld op de hoeveelheid brandstof die mensen mogen kopen. Ook in de hoofdstad Moskou staan lange wachtrijden bij de benzinestations. Ja, ik er maar mee. Poetin après verklaar kreeg. Oekraïne bole het jablek to jagarawa na rokie. Ham lukke bole tablek ham lukke doro daga. Want Oekraïne kake ze bhaiya banai se fabriek. Jahan wapen एक ड्रोन बनावे सेल्फ एक्सपोर्ट करे लगल यूक्रेन और बड़का बड़का पलाई से का जोन हजारन जोन मकलक से यूक्रेन से उड़ के और जाए के अब रुसलान के उल्टे बम्बा देर करे भैया धुआं पे रुसलान में क्रिसिस फरखादरिंग भाई लेगा पुतिन हिलदारो फरला एगो क्रिसिस फरखादरिंग करी से और बोले होख प्लास बत्रोकरिन ओवर द ब्रांस्टोफ्ट कॉर्टन और बोले हेगा बकेन देसे मान देत रुसलान de uitvoer van kerosine en benzine al in de ban. Bolle bij de tankstationen staan wachtrijen mensen. Partijcongres. Poetin sprak vandaag ook op het congres van de Partij Verenigde Rusland. Daar zei hij dat het land momenteel een moeilijke tijd doorbracht, mensen. Maar daar ook van leert ki इस प्रॉब्लम उक्रेन में भी है भैया. हुआ तो ठंडा में सबके घर के दागी से हजारन टिपिक आदमी मरल है पुतिन दागी से. आदमी लोग के घर में फरवार में ना रहा, पानी ना रहा, खाना पीना ना रहा. एक देश में पुखरी न करी से का कि हुआ अब तेल ना है. अब प्रेसिडेंट पुतिन बकलाह करे है ओक ओवर द ड्रग फॉर वेस्टर से लंदन दिल दे लंग सांसिस ऑफ लेखन और काबुल हैगा अन यूरोपा भी सांसिस ऑफ plek Kriziga. Rusland mee. Amerika bij herstellende afgelopen week weer sancties tegen Russische olie. Die sancties waren tijdelijk opgeheven toen er door de Iraanse blokkade van de straat Hormuz geen olie vervoerd kon worden. De EU versoepelde de sancties overigens niet. Poetin toespraak kwam enkele uren na de Oekraïnse drone al van in de regio Krasnodar mee. Al hoe ik het met Maralwi branduitbraak in een raffinaderij. Al Zelensky Oekraïne kebolehega. Bolehe bekend dat ook een raffinaderij in de regio Jarolasvi was aangevallen. We zetten onze operaties voor die het vermogen van Rusland verzwakken om deze oorlog te voeren, schreef Zelensky. Elke lange afstand aanval is een vermindering van de middelen die de Russische oorlogsmachines heeft en een nieuwe stap richting vrede. Enkele dagen geleden Zelensky aan dat hij een plan voor een aanvalscampagne van 40 dagen had goedgekeurd om Rusland te dwingen. Bolle dwingen kregen ik het jagerwaar rook hem lo kellege ze. Bolle je hem lo doro dagen. Baki jagerwaar na roke bhaiya oje na rokyo. तो अब तो तरी मनी तेल मिले है ओह ना मिली तब तो आदमी भूखे मरी दे स्वामी तो और रुसलान अब दोरो लड़े है अब देखो भैया त्रियन फाइव तक गो आदमी के पकड़ी से फ्रांकराइक में जोन इस के अंदर मिस ब्रेक मटेरियल डाउनलोड कर ले रहा फ्रांकराइक में भैया और फर्स्ट प्राइड कर ले रहा 33 आदमी को 37 से 79 यार तक बतावे डाउनलोड कर ले रहा kinderpornografische bestand op het internet. Dat is gemaakt door de beruchte Australische pedoseksueel Peter Scully. Bolle op gedownloade bestanden zijn beelden te zien van martelingen en verkrachting van 3 kinderen. Het gaat om 2 meisjes van destijds 11 en 12. Ego 18 maanden keer. Obbele de beelden werden in 2012 door een Scully gemaakt op de Filipijnen. Het materiaal circuleerde 14 jaar rond op het dark web. Op het IG door de 52-jarige Ukabena staat bekend als een van de ergste kindermisbruikers van deze tijd. Hij werd 2015 Filipijn met moeke pakkalees is hebben. Gevangenisstraf en mensenhandel. Oude verkrachting van minderjarigen kwam hij 2022 nog 129 jaar gevangenis bovenop. Ook zijn Filipijnse vriendin en 2 componenten werden schuldig bevonden aan kindermisbruik. Obolehige opsporingssoftware download in Frankrijk werden gedetecteerd met hulp van Amerikaanse opsporingssoftware. Het zogenaamde Chill Protection Systeem. De arrestatie vond plaats in het departement. Obole de speciale afdeling van de politie is in onderzoek mensen. Toen je iets in Frankrijk waren mee. तो हम बोली आप लोग को हम बताई कि कैसे ये मिग्रांत भैया भागे हैं मेरी अफ्रीका के साउथ अफ्रीका के कपड़ी लोन भागे दसवा छोड़ के भैया मिग्रांतन बोले हैं स्पानिंग अराउंड द इलीगल मिग्रेशन साउथ अफ्रीका लूप स्नेल ऑफ न्यू अ न्यू एंटी मिग्रेशन बेवेकिंग एज दैट मींस सोंडर geldige verblijvers kunnen het land uiterlijk 30 juni verlaten. In de verschillende gebieden worden huizen van migranten in brand gestoken en winkels geplunderd. Migranten uit onder meer Malawi, Mozambique en Zimbabwe slaan of vlucht Oesebra Zuid-Afrika mee. De regering van Mozambique meldt dat 5 Mexicaanse burgers zijn gedood. Over 29-jarige Admi Bi. Toen hoe op zijn bhag toen jane he. Jaise Bangladesh ke Admi jaye India mee लुकान रहा भैया जब से मोदी सरकार आए ले सब भंगले हैं ऐसे ही फ्रांकराइक यानी कि साउथ अफ्रीका के बातचीत हो रहा है फ्रस्टासियन आर्म वेकन बतावे है डेमोस्ट्रेशन फॉर ऑल लोग बपेरक फन ओम खान जैन तो ये बात है साउथ अफ्रीका के दोस्तों कि वहां पे अब सब अरमियन के भगे के है तो हमारे प्यारे प्यारे जनता अब तेल के प्राइस साका भइले भैया बकिया तो आज कोरो फिन दगा उल भइल है तो बोले दालंद ओली प्राइस बीट फॉर लिफ्टिंग मार ब्लेव क्रूशियल फॉर इकोनॉमियन सो आज गुयाना त्रिनिदाद एंड सुरीनाम Bole je telwasa staje ke de son ke kamtien koma ai. Bole de ontwikkeling de internationale tel ke bare ma. Bole ekonom bole Guyana Trinidad Tobago. Bole toekomst ke jo tel utaname mile he. Bole spanning he. Rond de straat Hormuz me. Bole leken af te nemen ke olie transport grotendeel zijn hervat. Bole je tel on pinjai legal he. Te bole prijs saka hoi. Zijn de olieprijzen de afgelopen dagen teruggevallen naar de niveau voor de recente crisis in Midden-Oosten. Bole je tel wat kool je ze stout is een paitsa la marijn pijen bij ja. De kabel oliemarkt internationale ke voorzichtig bole he. Bole Amerika, Iran mogelijk bole Pino elkaar gesprek begeel he. Tegelijkertijd blijven beleggers alert omdat straat van Hormuz waar ongeveer 1/5 van de wereldwijde olie-export passeert. Een van de belangrijkste knelpunten in de moderne energievoorzieningen blijft elke verstoring van de olieprijs opnieuw sterk doen oplopen mensen. Toen de hoge bijeenkomst bij een nieuwsappelijke partij in Amerika vindt ik zoeker deze Janne Rusland en Janneke Iran mee. Dus mogelijk dat die olieprijs weer omhoog gaat. Alles is mogelijk, mensen, totdat die oorlog is. Or ik baap, or betwa ke baat, bhaiya, ego Nederlandse en Spaanse politie, ego 44 jaar ke admi ke, or ego 22 jaar ke okar betwa ke pakhdi se, is ab drugs handel karta, paisa wit was karta, bhaiya, bapua ke spaye me pakhdi se, beta hua ke halat me pakhdi, Nederland me, bapua bhaiya, spaye me se bano ke khojat ho ke gharve me jai ke pakhdi se. तो यहां बताए गए हैं सर रेज द फक इज अ स्पाइन जाना था लक्स लीफ हमारा सबके भैया और बोलेगा नीख ने फिर तक यार का रूरमोन पे रात्रा और एन 20 यार का फ्रॉ अपगेपाक्ट ओक मेंसे दानास वर्ड न फर्दाक्ट इन बेल्की ओक आन गाउडन द इसब के भैया ऑनगेफिर 5 मिलियन रहा vier panden met waarde van ongeveer 5 miljoen. Daar werden er 5 voertuigen. Alles is in beslag genomen. Nederland trof de politie ook contant geld van 1,5 kilo goud aan. Spanje nam de politie meerdere telefoons in beslag. Op collega 5 personen worden verdacht, mensen. Op het AW uit witwassen van criminele gelden. 3 in Nederland. Opgepakt verdachten worden 2 juli voor gelijk natuurlijk, mensen. Zo gaat het een beetje kala dhanda kariyo. Beko Iran ja pin Qatar mee gesprek kare. Ja gesprek kare bhaiya. Qatar mee woensdag ke naar Qatar om te praten. Ke jetra usab ke takhuta voor bevroren bhaile. Chahi sab ke chode ke de zijn de woordvoerder. Inlandse minister bole he. Steve Witkoff. बतावे मंगलवार के समान आएंगे कतार में और हुआ पे समान बातचीत करेगा मैं ईरान मेल द रखेरिंग फॉर द इमीरात ऑन द मिडल आस इज प्रीमियर कतार मोहम्मद बिन अब्दुल रहीम अल थानी और कतार स्पेल ने आज पाकिस्तान बलंगरेक रोल इन द रिलेशन ट्विशन अमेरिका एंड तेहरान सो एक्स प्लोटेर्ड द ट्वे लैंड समान अ ग्रोट गैसफेल्ड अंडर द पर्सिस गल्फ मेंस तो अब देखो कैसे हुए है और कैसे ना हुए हमारी जनता तो ये बात है हमारे प्यारे प्यारे सुनने वाले